আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান প্রাতঃ 5:58। আজি বুধবার 1948 শকাব্দ আষাঢ় 10 দিন 2026 মশিহা জুলাই মাসর 1 তারিখ। অনাশ্রিতর আশ্রিত মহাপ্রভু জগন্নাথঙ্কু আশিষ ভক্তি প্রণতি তথা অগণিত শ্রোতাবন্ধুঙ্কু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রথম অধিবেশন। মাঙ্গলিক।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান প্রাতঃ 6:45, 9 সেকেন্ড। আমার পরবর্তী প্রসারণ প্রথমে সম্বলপুরি আঞ্চলিক সম্বাদ আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এবং পরে শুনবি সংস্কৃতি সম্বাদ রিলিফ প্রচার করছি আকাশবাণী দিল্লি কেন্দ্রর।

0: গার্ডিয়ানমা তেনকে পূর্ব পশ্চিম করি করে আর থরে সেতকি দূরে নেকা গার্ড টানি আনমা যেনতাকি ই দুই আড়র গিরা মানে জুট খাই করে গোটে কুঠরি বলিয়া জাগা হবা যেনটার লমা যেতকি উষার ফুনি সেতকি থিবা এটা করবার লাগি যতর বি আমি ব্যবহার করি পারমা সেটা হলা রোলর মার্কর এটা ব্যবহার করলে জলদি আর ঠিক সমানে কুঠরি মানে হিতিসি গার মনে যেনঠান মনকে জুট খাইথিবে সেঠান মনকে একা তলিকে রূপমা আগলি আমি রূপা করলা বেলকে ঠিয়া প্যান বাঁধি করে রখুথিলু মাত্র ক এই শ্রী পদ্ধতি চাষ করলা বেলকে প্যান আদৌ রখবাকে নেই পড়ে না তলিকে রূপলা বেলকে ধীরে করি বুড়া আংঠি আর বিষ আংঠি নে নি করি মাট নে তুপমা ধ্যান দেমা যে চেরর টিপি নেই উল্টি থিবা আর তাকে ইংলিশ অক্ষর এল ভলিয়া নেই করি করি ইউ ভলিয়া লগামা এন্তা করি আমি যদি ন্যাম হিপাশে শ্রী পদ্ধতি নে ধান চাষ করমা আমি অধিক অমল পাইপারমা
1: শুনিলি চাষের কথা উপস্থাপন করেছিলি প্রণতি মিশ্র আকাশবাণী ভবানীপাটনা প্রচার করছু পুরাতন ক্রমের ছন্দ প্রথমে অভিমন্যু সামন্ত সিংহার রচনার শুণন্তু কণ্ঠশিল্পী প্রমোদ কুমার পরিড়া।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: বর্তমান নেছু কথা চিত্র হাঁ মেনে ভি প্যার কিয়া, যুগলকণ্ঠের উদিত নারায়ণ এবং অলকে ইয়াগনিক স্বামী গীত রচনা সঙ্গীত সজাই নাদিম শ্রবণ।

পরবর্তী গীতটি অরবিন্দ এবং পামিঙ্ক কণ্ঠরে, গীতরচনা অরুণমন্ত্রী, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার, কথাচিত্র মৌ সুনাপুয়।

শ্রোতা বন্ধু, আমি আলোচনা করুথিলে পরিবা জহ্নেকু নিয়ে। জহ্নেকু নিয়ে আহুরি কিছু রক্তশির সমস্যার জহ্নের তরকারি খাইবা তথা জহ্নের তাজা পত্র বাটি অর্ষাবলীরে লগাইলে লাভ হুয়ে। ওজন কম করিবা ও মধুমেহরে খুব লাভদায়ক। জহ্নেরস কামলরে হিতকারী অটে। রক্ত শুদ্ধ করে। ব্রণ, কাছকুণ্ডিয়া, সোরায়াসিস ও অন্য চর্ম সম্বন্ধীয় রোগে পথ্য রূপে লাভকারী অটে। নেত্রজ্যোতি বড়ায়। অম্লপিত্তরে খুব লাভদায়ী অটে। কোষ্ঠকাঠিন্যরে রাত্রিভোজনরে এর উপযোগ করা হিতকর অটে। এথিপাই তরকারি রসযুক্ত হওয়া উচিত। জ্বরের জহ্নের ঝোল শক্তি ও শীতলতা প্রদায়ক। যা বারম্বার কৃমি হুয়ে সে সপ্তাহের দুই তিন থর জহ্নের শুখিলা তরকারি খাইবা উচিত। সাবধানতা, বর্ষা ঋতুরে এর সেবন কম মাত্রায় করা উচিত। নাল রক্ত ছাড়া, মন্দাগ্নি, বারম্বার মল প্রকৃতির সমস্যার এর সেবন ন করা উচিত।

আচ্ছা বাবু, লক্ষণ যেতবেলে পৌঁছি গলে অনেক জায়গা খুঁজি খুঁজি খুঁজি খুঁজি রহিলে এবং অশোক বনে যাই করি সেনা রহিগলে, কোনসি জায়গায় সীতাঙ্কর সন্দেশ নেই পাইলে।

0: స్వయం ఈ కట్టుపడే భారతీయ సేనా.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ପରବର୍ତ୍ତୀ ଶିଳ୍ପୀ ହେଲେ ଅକ୍ଷୟ ମହାନ୍ତି। ଗୀତଟିକୁ ଲେଖିଛନ୍ତି କଳ୍ପତରୁ ବଳ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু, আপনার শুণুচার কতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্র। এথর শিল্পী হলে ভুবনেশ্বরী মিশ্র, গীত রচনা করেছেন বনবিহারী পণ্ডা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এছর শিল্পী হলে সত্যভামা মহাপাত্র, গীত রচনা করেছেন অশোক মিশ্রা।

ডাক্তার দিবস অবসরের শুভেচ্ছা জনাইছন্তি। নিঃস্বার্থপর ভাবে স্বাস্থ্যসেবা প্রদান করে সুস্থ ভারত গঠনের সমর্পিত প্রত্যেক ডাক্তারকে এই অবসরের অভিনন্দন জনাইছন্তি। মাধ্যমিক শিক্ষা পরিষদ দ্বারা পরিচালিত ম্যাট্রিক সপ্লিমেন্টারি ও রাজ্য মুক্ত বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষা আসন্তাকালিঠারু আরম্ভ হব। উভয় পরীক্ষা পাই 24,470 জন পরীক্ষার্থী আবেদন করিথিবা বেলে 251টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হব। পরীক্ষা সকাল 9টারু 11:30 পর্যন্ত চালিব। রাজ্য সরকারঙ্কর 2 বর্ষ পূর্তি পালন অবসরের ভদ্রক জেলা চান্দবালি ব্লক নালগুন্ডা পঞ্চায়েত সম্মিলনী কক্ষ এবং বাসদেবপুর পঞ্চায়েত সমিতি কার্যালয়ে বিকাশ ধারা ওড়িশা সারা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় অধিকারী, সরপঞ্চ, জনপ্রতিনিধি প্রমুখ যোগদে উভয় রাজ্য এবং কেন্দ্র সরকারঙ্কর বহু জনকল্যাণকারী যোজনার অগ্রগতি উপরে আলোচনা করেছিলেন। কার্যক্রমে 2036 সুদ্ধা সমৃদ্ধ ওড়িশা এবং 2047 সুদ্ধা বিকশিত ভারত স্বপ্নকে সাকার করা সমস্ত সংকল্প নেওয়া পরামর্শ দিয়েছিল। পুরী শ্রীমন্দির অনসর ঘরে চতুর্ধা মূর্তি অবস্থান করছেন। স্নানযাত্রায় 108 গরা সুবাসিত জলরে স্নান করে জ্বরের পীড়িত মহাপ্রভুকে অনসর ঘরে দৈতাপতি সেবক মানে গুপ্ত সেবা ও উপচারে লাগিছন্তি। দৈতাপতি সেবকঙ্ক দ্বারা অনসর পিণ্ডে গুপ্ত চিকিৎসা চালিছে। চতুর্ধা মূর্তি শুক্ল বস্ত্র ও শুক্ল পুষ্প ধারণ করিছন্তি। মহাপ্রভুঙ্কটারে তুলসী লাগি করা যাও নাহি। দুইথর স্বতন্ত্র পণা পাচন পানি প্রস্তুত করা যাই মহাপ্রভুঙ্কু অর্পণ করা যাউছি। ঠাকুরঙ্ক পাখরে ভোগরে কেবল ফলমূল লাগি হউছি। পতি মহাপাত্রে পঞ্চোপচাররে নিরাকরঙ্কু পূজা করুছন্তি। অন্যপক্ষে জগমোহনরে পটিদিয়ঙ্ক পূজার্চনা আরম্ভ হইছে। মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ক স্থানরে শ্রীনারায়ণ, দেবী সুভদ্রাঙ্ক স্থানরে মা ভুবনেশ্বরী ও বড়ঠাকুর শ্রীবলভদ্রঙ্ক স্থানরে অনন্ত বাসুদেব পটিদিয় রূপে পূজা পাউছন্তি। অনসরঘরে সেবা সরিলা পরে পুনর্বার পটিদিয়ঙ্কু পূজা করা যাউছি। ପାଣିପାଗ ରାଜ୍ୟରେ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ସକ୍ରିୟ ରହିଛି। ଏହାର ପ୍ରଭାବରେ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ରର ସୂଚନା ଅନୁସାରେ ଉତ୍ତର ବଙ୍ଗୋପସାଗର ଓ ସଂଲଗ୍ନ ଦକ୍ଷିଣ ବାଂଲାଦେଶ ଉପରେ ଏକ ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ସକ୍ରିୟ ରହିଛି। ଏହା ଘନୀଭୂତ ହୋଇ ଆସନ୍ତା 2 ଦିନ ମଧ୍ୟରେ ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ସୃଷ୍ଟି କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏହାର ପ୍ରଭାବରେ ଆସନ୍ତା 7 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ସୁନ୍ଦରଗଡ଼, ଝାରସୁଗୁଡ଼ା, ସମ୍ବଲପୁର, କେନ୍ଦୁଝର, ରାୟଗଡ଼ା, କୋରାପୁଟ, ମାଲକାନଗିରି ଆଦି ଅଧିକ ବର୍ଷା ହେବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଅନୁମାନ କରାଯାଇଛି। ଗତକାଲି ବାରିପଦାରେ ସର୍ବାଧିକ 135 ମିଲିମିଟର ଏବଂ ପାରାଦ୍ୱୀପରେ 99.7 ମିଲିମିଟର ବର୍ଷା ହୋଇଯାଇଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣିଥରେ। ବିକଶିତ ଭାରତ ନିଶ୍ଚିତ ରୋଜଗାର ଏବଂ ଆଜୀବିକା ମିଶନ ଗ୍ରାମୀଣ ଆଇନ ଆଜିଠାରୁ ଦେଶରେ ଲାଗୁ। ଗଣଶିକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ତ୍ରୁଟିଶୂନ୍ୟ ପାଠ୍ୟପୁସ୍ତକ ଯୋଗାଇ ଦେବା ନେଇ ନିଷ୍ପତ୍ତି। ସେବା କ୍ଷେତ୍ରରେ ଡାକ୍ତରମାନଙ୍କର ଅବଦାନକୁ ସ୍ମରଣ କରିବା ନେଇ ଆଜି ପାଳନ କରାଯାଉଛି ଜାତୀୟ ଡାକ୍ତର ଦିବସ ଏବଂ ଅଣସର ପିଣ୍ଡିରେ ଜ୍ୱରରେ ପୀଡ଼ିତ ଚତୁର୍ଥା ମୂର୍ତ୍ତିଙ୍କ ଗୁପ୍ତ ସେବା ଉପଚାରରେ ଲାଗିଛନ୍ତି ଦଇତା ସେବକ। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଏତିକି। ପରବର୍ତ୍ତୀ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ସନ୍ଧ୍ୟା 6:45।

এছাড়া শুনন্তু গীতিকার রশ্মি বিরাক্ক গীত রচনা এবং জাভেদ মহসিনক সঙ্গীত সংযোজনার এই গীতটি দ্বৈতকণ্ঠে গাইছেন শ্রেয়া ঘোষাল এবং জুবিন নটিওয়াল। কথাচিত্র ধারক।

শ্রোতাবন্ধু, এথর শুনন্তু আগামীকালি আম কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। সকালে 6:10 শুনবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা, চেতনা চিন্তন 6:30 শ্রীমদ ভাগবত প্রচার করব 6:35। সকালে 17:25 শুনবে ওড়িয়ার আলোচনা রথারূঢ় জগন্নাথঙ্ক রথমাত্ম্য আলোচিক দেবহূতিকর, চাষার কথা শুনিপারে 17:40। 17:45 শুনবে গীত গীতাঞ্জলি শিল্পী নমিত অগ্রওয়াল। সকাল 8:30 প্রচার করব শ্রীক্ষেত্র মাধুরী, বিষয়বস্তু অনসর বিধি, বিশেষজ্ঞ রামচন্দ্র দাস মহাপাত্র, প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন, কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেশ বিলাস র সঙ্গীতাত্মক ধারাবাহিক শুনিপারে 8:45। 9:00 শুনবে ওড়িয়া কথাচিত্র গীত, 9:30 রয়েছে হিন্দি কথাচিত্র গীত। পূর্বাহ্ন 10:10 শুনবে বিশেষ কার্যক্রম খোলা চরকা, দিন 12:00 প্রচার করব হিন্দি কথাচিত্র গীত, সুগম সঙ্গীত শুনিপারে 12:30। চাষের কথা প্রচার করব দিন 10:00, 10:20 রয়েছে মহিলা মানুষ উদ্দিষ্ট শক্তিরূপা কার্যক্রম, এতে শুনিপারে লাইভ ফোন ইন কার্যক্রম। হিন্দি কথাচিত্র গীত শুনিপারে দিন 2:45 প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুনিপারে অপরাহ্ন 5:00 আকাশবাণী কটক কেন্দ্রর, জীবমণি 5:30 এতে শুনিপারে বৈজ্ঞানিকা, সন্ধ্যা 6:30 রহব বিকাশ মন্ত্র, এবং রাতে 7:25 শুনিপারে জেলা হালচাল ক্রমে ঝারসুগুড়া জেলা সম্পর্কে। এই কার্যক্রম রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস 7:30, রাতে 8:00 দেশ বন্দনা, হিন্দি ভক্তি গীত শুনবে রাতে 8:15, স্পর্শকান রাতে 8:30, স্পটলাইট 9:16, অখিল ভারতীয় লোকগীত এবং আঞ্চলিক গীত 9:30 রিলে করে শুনবে আকাশবাণী দিল্লি কেন্দ্রর। রাতে 10:30 শুনবে শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে সন্তুর বাদন শিল্পী পণ্ডিত উল্লাস বাপট, রাগ মিশ্র খমাজ মারু বিহাগ। শ্রোতাবন্ধু, এগামীকালি আম কেন্দ্রের প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী ভবানীপাটনা, সময় সন্ধ্যা 6:20 হওয়াকে যাচ্ছে। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣନ୍ତୁ ସଂସ୍କୃତ ସମ୍ବାଦ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ ଓ ପୁଣି ସରିବେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ର
4: ଆକାଶବାଣୀ ସମ୍ପ୍ରତି ବାର୍ତ୍ତା ଶ୍ରୂୟନ୍ତାମ୍ ପ୍ରବାଚକ ଯତିନ ଶର୍ମା।

শ্রোতা বন্ধু, আম সুস্থ জীবন নির্বাহ পাই স্বচ্ছতা বজায় রাখিবা নিহাতি জরুরি। ব্যক্তিগত স্বচ্ছতা যেতিকি আবশ্যক, আপনার পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা সেতিকি আবশ্যক। তেণু আমি সুস্থ নিরাময় জীবন অতিবাহিত করিবা পাই স্বচ্ছতাকু আদরি নেবা। মিলিমিশি আম প্রধানমন্ত্রীঙ্ক স্বচ্ছ ভারত অভিযানর ডাকরাকু সফল করিবা।

0: শুনলি বাবু, যেড়ে সুন্দরা করি আমার শিল্পী মানে গীত পরিবেশন কলে মনটা উল্লাস লাগলো,
1: মনটা উল্লাস লাগলা। যে দাদা দেখুন, আমার চাষবাস কার্যক্রম থি বললু, চাষর কথা হেবার তো নিহাতি দরকার বল। হ্যাঁ, তো হেদি আমার বিশেষজ্ঞ আজ্ঞা গোটে খেটলে না বল। হ্যাঁ, তো আজ্ঞা চাষবাস সম্বন্ধীয় কাঁটা আলোচনা করুছন যে, চাল শুনি দু।
2: আমার অঞ্চলের প্রায় গোটে নয় চাষ গাঁ ভাঁ কেন করুথিবে কেন্তি, তো সে চাষ বাবদে আজ আমি এনে আলোচনা করমা আমার বৈঠক না। সেটা হচ্ছে উন্নত প্রণালীর সয়াবিন চাষ, আর ইয়ে বিষয়ে কহবাকাজে বলি করি আমার বৈঠককে জন বিশেষজ্ঞ আজ্ঞা আইসন। আজ্ঞা হলে ডক্টর অংশুমান নায়ক, কনিষ্ঠ বৈজ্ঞানিক, আঞ্চলিক গবেষণা ও প্রযুক্তিবিদ্যা সম্প্রসারণ কেন্দ্র ভবানীপাটনা। আজ্ঞা জুহার।
3: জুহার আজ্ঞা, জুহার
2: আজ্ঞা। নয় জিনিসটা আজ্ঞা আজ আমি আলোচনা করবো আজ্ঞা, সয়াবিন।
3: আমার এই সয়াবিনটা হচ্ছে আর গোটে জিনিস, যেটা কি ডালি জাতীয় ফসলর 43% অংশ পূরণ করছি
2: আজ্ঞা,
3: এবং তেলর যে বাহুছে আমার সমগ্র আমার ফসলর
2: আজ্ঞা
3: 25% আমার পূরণ হয়ে পড়ছে
2: আজ্ঞা।
3: তেমন আমার অঞ্চলের যদি আমি কি আমার রাজ্যের
2: আজ্ঞা
3: আমি যদি সয়াবিন চাষ করে পারিবা, এহা আমার মানে ডালির আবশ্যকতা পূরণ করব
2: আজ্ঞা,
3: এবং আমার তেলর আবশ্যকতা পূরণ করে পারিব। কিন্তু আমাকে সেইপাই কিছু উন্নত প্রণালীর চাষ পদ্ধতি আপনাইবা উচিত
2: আজ্ঞা। আজ্ঞা আজ্ঞা, এটা গোটে বড়িয়া লাগুছে আজ্ঞা শুনবাকে, যেহেতু আপনার ডালি কথা বি কহিদেলে, আমার কলাহান্ডি অঞ্চলের প্রায় লোক কাঁদুর ডাল বলছেন আজ্ঞা, মুগ ডাল বলছেন।

0: অনুষ্ঠান তরফরু আর আকাশবাণী ভবানীপাটনা তরফরু বহুত বহুত ধন্যবাদ আর জুহার।
1: শুনলি বাবু, হ্যাঁ, যেড়ে সুন্দরা করে পচারি দেলু, হ্যাঁ, আমার চাষি দাদা পয়েন্ট কে পয়েন্ট আর গয়েন্ট কে গয়েন্ট কই দেলে সবু কথা জানি হেলা,
0: সবু কথা জানি হেলা। তো দাদা, সময় তো হেলা না, তো সময় হেলে আমকে বৈঠক কে ছাড়ি করে যিবাকে পড়বা।
1: হ্যাঁ,
0: তো বৈঠক ছাড়ি গলা বেলকে বললু আমার এই কার্যক্রম কে যে চাষি দাদা মা ভয়েন আর শ্রোতা বন্ধু শুনুচন সবকে লেগড়ু দাদার
1: আর যুগে দাদার
0: জুহার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনুলে চাষী ভাই ভী কার্যক্রম চাষবাস। শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র কার্যক্রম আমার কেন্দ্র প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 240 মিটার তথা 126 কিলোহার্টজ যোগে, এফএম মাধ্যমে 100.3 মেগাহার্টজ যোগে এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে। শ্রোতা বন্ধু, পরবর্তী কার্যক্রম শুনন্তু কতগুটি গীত। কার্যক্রমের প্রথম গীতটি গাইছেন অনুরাধা পড়ওয়াল সবিনক রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী গীতটিকে দ্বৈতকণ্ঠে গাইছেন্তি অনুরাধা পড়ওয়াল এবং শ্রীনিবাস, সঙ্গীত নির্দেশনা এবং গীতারচনা সমীর।